0: तुमको वाह भी
1: ले फिर वो ना लो जाने हम लाफन रही चिदेरा वोटा नहीं लो जाने हम प्याव से जो अत्वे आला जनों में आसाते ना चिदेमेते हमने लो जान ले चिदी तो नहीं जो जो बात राम अत्यंत क्या नोटा नहीं बमेते हमने जाने आशा पूछ जान लो वोटा नहीं जान ते ना बमेते हमने ले वे फिर वारुता ना ने वाशा पूछ जनों सीना मीब तो रामने चिमेते हमने लो जान ले ईज लो ने फा हमने माफा साला माना ना जन दया Nefa ny azy izy asa potsy ny vokantany dia ohatra izay ilay izy.
2: Mahomby kosa aloha ilay izy raha izay ndraika izy e. Satria mahomby ilay izy ko zao raha marary efa tohatra miena be mihitsy ko.
3: Le fiobona de toute façon le fiobona zany tsy raty mihitsy hein. Fa le problème ilay izy tsy mifanaraka tsara amin'ilay hoe tena fiobona. Mioboka anao tsy mioboka anao tsy hita hoe izay tena marina. Fa de toute façon zany tokony misy fahombiazana foana na de kely ary. Ny fahitako azy zany raha tsy fantatro ilay hoana.
4: Tena mahomby ary misaotra ny fanjakana aloha nanao an'izay zavatra izay. Fa aminay aloha mety le izy, na de hoe miasa tena ny ary zay a, de mety aminay le izy satria tsika aina nge no foateto e.
3: Ny didiny jerevantsika azy voalohany angamba nahitana azy hoe mifindra amin'inona lalan'inona ny le aretina. Raha hoe araka ny fandiniako azy zany le aretina mifindra arakaraka le contact. Aman'olona fa tsy diviana dikan'izany zany raha hoe misy ny fibona dia miaina kokoa zany le contact amin'ilay olona zany hoe tokony misy fiatraikany foana eo amin'ny fifindran'ilay varakaretina zany hoe mahomby misy fahombiazana foana ary na dia hoe tsy dia lavorary loatra ary la fomba fanaovantsika an'ilay fibona ataontsika hoe tsy maintsy misy effet positiva foana azo avy aminy.
2: Na izy aloha ny tena misy fiatraikany satria na la fitadiavanao ary nge sahirana e. Sahirana raha amin'ilay fitadiavana tsy na de le ny anay zao raha ny tena marina sabotsy zay fa tokony mbaika raha makely nefa n'izao zay de mihidy de le ao anatin'le telo andro nefa le hanina hohanina telo andro ny tena enjana be a satria anao tsy maintsy mamorona ny tsy misy mihitsiny zay ny olana kely amin'ilay izy.
3: Tsotrany tsy de hitako tsara le tena fiatsaikany aloha e satria ohatranay miasa mampiasa mpanjakana zay ka zay fiatsaikany fanjakana manome volavoana oe. Fa ho an'ny sasany peut-être ka mety ohatraohatran'izay
4: aminay miasa tena ny zany a tena misy le izy satria zavatra tsenanay zao a sabotsy vao tena hoe tsy miasa le mpiasa zany de mbo mividy zavatra atao aminay de zao na fizay zao rahapitso tsy mivarotra de zay kelikely eo zany natao amboamboarina hoe mavita sabotsy lahaty zay hitanay eo zany de zay no amboamboarina nefany a tsena zao hoe raha malala fa reha voatsena tsisy mihitsy amin'izao. Tsisy mihitsy ny tsena hatramiz na mpivarotsana na raha mikolay hoe tsisy le tsena amin'izao satria tsy mandeha le entana tsisy nininina taloha zany hoe mba misy vazaha tonga ohatra zany mba mividividiny entanay fa zao tsisy mihitsy fa de nioty any zany nodikodiny eto.
3: Raha eo amin'ny fiainana aloha ohatra nay le miasa tena zany de hita be misy le fiatraikany satria le andro tsy asana ny fotoana zany vola aminay zany hoe ny ora iasana zany ny vola aminay karaha misy fiobona zany hoe tsy hovoaky ny trano a de dikan'izany zany tsy maintsy misy fiatraikany foana zany amin'ny lafiny indrindra amin'ny lafiny ara ekonomika tena misy fiatraikany be mihitsy fa rehefa izay moa zany no hita fa mahasoa de zay izy zany
0: saotra tomboko lahy saotra tomboko vavy.